0: To our theory.
1: Ναι, φίλου, μεν, μεν.
2: Καλώς σαν ομάνο,
3: βάλε. Παγά,
4: παγά, παγά. Τι είναι το νιβό να οτι. Να πει τι να πας σε πιτή. Ο ίδια μου. Τι να καμπάμω, τι να καμπάμω.
5: Maandag 18 mei bij Urgent FM. De radiotaxi crew staat klaar met een fijne selectie voor een wereldreis. We vertrekken vandaag in Cuba. Welkom tot 9 uur. Welkom bij Radio Taxi.